নিং লাইসাক পানসাক লিসামজাবা রঙে আরো থাইপা রঙে বেশি মাত্রায় ভিটামিনস মানা তো নিনি সানি কাকিয়ে ইন্না মক্রুং হামনা লাগে তাই নি যান্ত্রিক যুগে মররং তাই পাঙাসান ভাকেন সানা কাকনা নকে সময় বা অকট মানসানি জনে ফাস্ট ফুড বেশি সানি কাকনি দোয়া আর ওই ফাস্ট ফুড জিয়া বাকা দিনিন নিনি জিয়া গেসেক টেলেন বারে বারে টিকনি দোয়া লুমনি দোয়া ওই জিনিস না সানি বাদে নিনি কান্দামে পাঙাসান সমস্যা না নিং বঙা প্রত্যেক মরতনি কান্দামিন কম বেশি পরিমাণে নিং গ্যাস নি সমস্যা মোকনা মানা তাই নিং পাঙান ভাগে নি আকুইসা আটাবা সানি কাকনি পরে লিভার নি সমস্যা হার্ট নি সমস্যা এদেখিনিক না বুঙি তংটো আর তাই পাঙান কানা মাত্র নিং ক্যান্সার তো এরং নিনি এই সানি কাকনি থাকিয়ান ফুয়া আর বিশেষ কানিনি যে লিসাম যাবা বাইরাংনি থাকিয়ে ফুয়া বা থেমা জেনানিং প্রিজার্ভেটিভ হাউমুং রাখাইয়া ওই জিনিস না সানিয়া পেলেং কর দংসা নিং জেনা রোকা রোকাকে সানা মানা ওই জিনিস রংসে নিনি কান দামনি জনে পেলেং নিং সঙ্গে নকে তুংনি মর রং নিং আকুইসা আপনি ন কান্দাই তুংনি হা এব গেসেক দুইটা লিসাম যাবা কয়েমুং আপনি লিসামো সানা মানা তৈয়া সুপনি জনেন পেলেং বাকিম ভাবায়া আশারেক নিং আপনি সানি কাকনে নিপিরাই এই পেথেং থাইপার লিসাম যাবা এন্না নিং আপনি লোকাল জিনিস না ব্যবহারেক না আর সপান পেলেম সাস্তলাইমুং এই পৃথিবী হেঙে টংনা জাসিংনি অনুষ্ঠানও নাথেমনা মান্ত আপার আকাশবাণী দূর কেন্দ্র থাকিয়া অনুষ্ঠানে নাথেমনা মানা আরো তাই গেসেট চাই রঙ্গম সারদা দেবী কুজনি সুমসুকনি হুরাঙে সাইসারিয়া দংযোগ অরং গিলা সায়নাথেম।

নিশিছি তাই নাথেম নামনা আরো গেছে চাই গ্রহণ কুসানী সুকনে আরো সুরহনি চাই সেরিয়ে দমজো ও মি চেল সায়ু নাথেম।

ইয়ান আকাশবাণী থুরান আসমাং রেলিও নি হিন্দি আর ইংলিশ খবর আর শিলং নি সলগোসালারাম নি ইংলিশ খবর খোনাসা সময় দ ও ফ্রু নি ছেদ সৎপ্রিউ আহা আর সময় আসমাং ফ্রুং নাম থুরা প্রোগ্রাম খোনাসোগেন।

0: আছিনা উগেন আৰু খিচাখন আছিমাও ৰাখি চিনা দোন বাগেন নাম মেন অল চোৱাবা
1: আৰু বিজক বিচনী ৰেবাও নাচিমাং মামু লিখা হ'ব না নাম যাওয়া
2: আঙা নকো দং যাওছাই
0: অ চাৰ্জিং না নাম যাওবা দং যাওবা বিয়াল ৰাঙান ইনুমেৰেশ্যন ফৰ্ম কো নি দুবা চলন দৰ নাগেন বা আৰু কো মানাং খিজানা দে পেতে ওমান সঙ্গে থামলা কিন্তু ৰেবা পঠাই গেন আৰু না মাইবা সিআনি ৰাং গুংগেন চমো দে ওমান না কল খাই গল পটনাবা মানে গেন
2: অ ইয়াৰ নাম মেন নাল চুবিয়া দে ইন্দিবা আঙাৰ ইয়াকো বানানি কো থালে ৰাগেন
0: ইন্দিন কানা মাংগুপা ভোটৰ হেল্পলাইন নম্বৰ সাসকুবো 0 বা ভোটৰ হেল্পলাইন এপ কো ডাউনলোড খাবো বা ভোটার্স ECI.gov.in ওয়েবসাইট ওনা পাঙ্গি নিবো আর উনবাক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট ওনা বানা পাঙ্গি নিনা মানগেন
2: নাকনি খুরাং নাকনি পুনানি ব নাকনি দোগা চলন উকো গমাত নাবে ইয়াকো উইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া